গোলসন হংস তখুর সাহার লতা কোতেরা যা যতই মুক্ত ভাই গলন্তি সবারি সভা শুনি রাম পলি জানছু আদম কি চন্দগিরিমা সুরি বদেছু বনি

শুনবে কাকটি মা মির্গা দিন তথা মালা গলামা পনি গায়ত্রী জপলে র গোরা তপলে আচারলে দে দলে বিদ্যা জ্ঞান র পরমাচার্য গুরু কো ভক্তি র সৎসঙ্গলে ধপ ধপ অগ্নি সমান কান্তি মুখমা চমকঞ্চ বর্মা তে কো